ভ্যাস্তি করছি রাজিয়া, থানসুংসে গি দর ডিজিটাল যুগ কি দর দিয়েস, মোবাইল ফোন ইন্টারনেট নাং অনলাইন জি এরি জিন্দগি লই লিখছিস, দ্য ব্যাংক জোরো এল দে নই গুনসিমই কে ইস, দ্য মিজি কিউমাচি লেন ছাই ফোন রোকছি লিখচা ঠুপচি এনছো, মোবাইল রোকছি ডাওয়া ওয়ানচা দাচা চাকচা বিজিল বিল দাচা, গুই এলমেনগি মোটর বাস গি টিকট ইকচা, খাত চালাকি কেনাং থাজু ইকচা, দারুং কুকচি ব্যাপার লিখছি পাজি কচাং কিউআর কোড তে এনছো ডাওয়া থিনচা বন্ঠে, গুই সুবিধা নুই তেয়েস নুমাং খাচি খতরা রে তেয়েস, থান সাইবার অপরাধ লোনাং সাইবার ক্রাইম তেজি এম্প বড়াই কে ইয়ার, ঠগ লিখছি নুই নুই তরিকা ওয়ঞ্চিস, মি জি মেহনত কি ডাওয়া রুচুরাই লিখছিস, ওয়থান ডিজিটাল ব্যাঙ্কিং খা হেস এরি ভারত রুথে বিকাশ, সাইবার রোকছি ঠগি লিখছে থে রোকছি খা না বচাও লিখছু নং এরং জীবনঠে খা খা সুবিধা দেছিস থে ছাই জীবনঠে ফেঁকে, ছাই বসল দূরে এরি ভারতীয় রো ডিজিটাল ব্যাঙ্কিং গি বার্তা দর বনঠে ফেঁকে, দূরে ব্যাঙ্ক লো নং ব্যাঙ্কুং কুই কুই লাইন পাসবুক জো নুই লিখছা চেক শি জমা লিখছা নং ঘন্টা ঘন্টা শুনছি জো দে লেন গিবনঠে থে চাই কঞ্চা রুখুকশিস, পথন গি হালাত চু না লেখছিস এরি ইউল তেজি অম্পু ডিজিটাল ক্যামিন গি বনঠে দূরে বড়াই কেয়েস, থান মিজি ইউপিআই নেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং এটিএম কিউআর কোড পেমেন্ট ডিজিটাল ওয়ালেট থে ছাই ডাওয়া ওয়ানচা থিনচা নং দাচা বনঠে ইস্তেমাল লিখছি ছো, করোনা বক্তাংচি ডিজিটাল ভুক্তান দর তেজি নাং।

উপভাড়ায় কে ইয়েস কিউকচি কিউকচি লেকস জোরো অনলাইন ডাওয়া থিনচা দচুমগি সুবিধাতে ইয়েস থান সোমা লাংজি পা রোকচি তেজি বিজনেস লিখছি পা জি ফোন পে লিনি গুগল পে লিনি থে না লুচি এনছো থে ডিজিটাল ব্যাঙ্কিং ইখা ফায়দা নি ইস লো নং এরি গোক পা এলি চু টাইম বাঁচাই লিখছি ইস দাহিং জো ব্যাঙ্কুং এল দে নুলে গুনশিমেশ খাচি লেন কিউম রোকচি ফোন রোকচি লি না দিকছি ইস চব্বিশ ঘন্টা সুবিধা খুঁকছি ইস ঙারো ক্যানাং ফিরো ক্যানাং খা পাক ক্যানাং ডাওয়াগি লেনদেন লিখছা ঠুকছি ইস লই ভুক্তান লিখছা খা ক্যানাং বিজিল বিল মোবাইল গিচি চার্জ গ্যাস বুকিং খাই ডাওয়া দচুম তানাং গুই ইলমেন মাই ফোন রোকচি লিখছা ঠুকছি ইস কিউকচি কিউকচি লেক্স জোরো থে সুবিধা তে ইস ওয়াই ওয়াই লেক্স জাগা জোরো ডিজিটাল ব্যাঙ্কিং গি সুবিধা খুকশিস অনলাইন দাওয়া দেয় থিনজি থে লেনদেন গি হিসাব ছাই ফোন না না তে ইস থে এরি হিসাব বুঝা বন্ঠে রে এপো কে ইস থে সুবিধা না ইয়াম্পো খাতরা ছের গি ফেস রে তে ইস তাকনিক ইচি গোকপা এরি ভারত রু বাড়াই কে ইস ও নুলে গোকপা সাইবার অপরাধ রো রে নই কে ইস থে ঠগি লিখছি মিজি ব্যাঙ্ক গি পাতা ডিটেল ফোন রো রাই ওটিপি এটিএম গি জানকারি নাং মোবাইল না না এরি গুনশি চালাকশি এল থিচিস সুজি পাতা মাই দোথে ঠগি জো ছাই ছাই গুনশি ফেস সাত থিচুম ওয়াখোচি ব্যাঙ্ক খাতা তোংপা কে থিচিস সাইবার ক্রাইম খা হেজলো নাং জব সু মি ইন্টারনেট ইয়া ডিজিটাল রোকচি সুই আর্থিক নুকসান লিচি ইস থাজুরো সাইবার ফ্রড লুচুস থে অপরাধ ফোন কম্পিউটার সোশ্যাল মিডিয়া নং ব্যাঙ্কিং অ্যাপ রোকচি ক্যামিন গি গিয়ার রমেশ এরি ভারত রোগ খানা খানা ঠগি লিখচিস থাজু বন্ঠে ফেঁকে ওটিপি ফ্রড থে ছাই বসিল নই কে ইসু ধোখা হেস ঠগি ফোন লিজি মি জো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ কিয়মেশ কে ওয়াই সি আপডেট লিনি লটারি জিতাই কে ইয়েস থে না থে না লুসিনছ ওয়া ইনি রোকচি ফোন রো রাই চু নম্বর ওটিপি দৌ লুচিস থে দেয় খোচি ব্যাঙ্কু নি চু ডাওয়া ছাই মাই কে ইল থুচুস হিং জো থে হিত বুচা গুনশি ইস কি ওটিপি এরি রাই বন্ঠে ইস এরি আসল ব্যাঙ্ক পাজি ওটিপি গি বন্ঠে সুচুমেশ মোবাইল রো কেরে লিঙ্ক শোক চিয়েছ ইনাম জিতাই লিখতা খেই রো লেন থিননি থে না বৃষি নিস জব এরি থে না পাতা মই লিঙ্ক তো দবাই লি জি এল থিনং ওয়া ইউ না এরি ফোন হ্যাক কে থিচুম থানশে কিউ আর কোড নই কোল চিয়েছ গাংজুং খাতি কিরে স্ক্যান লিখচুমেশ স্ক্যান লি জি লি থিনং মোবাইল রোকচি গুনশি চালাকশি এলমেন গি গিয়ার তে ইস গুগল রো কেসকা কেসকা কাস্টমার কেয়ার নম্বর চা জি মি জি এতই বন্ঠে থাজু নকলি নম্বর ও ফোন লি চুস রাই নিজি জানকারি ঠগি লিখছি পাজু দি চু দরুং এরি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট জি হ্যাক লিখছে ঠুপচি এরি টাবার ইয়তো রোকচি ডাওয়া দৌ লুচি ছো খচি নকলি অ্যাপ জি ইউ না নং খে রু লোন দ চুমগি দাওয়া লিখচি ইনছো ওয়া এরাং জি ইউ না বিশ্বাস লি জি তার জো এরি নিজি সচুম মাই জানকারি ছাই ইউ না দথি চুম সাইবার ক্রাইম রোকচি সু জো নই নুকসান কে ইজলো নং সাংটে সাংজি জি মা লোকচি পাজি দাকসম দাকসম দাকসম থে ডিজিটাল গি পাতা কে ইচু জি ওয়াই নং কিউকচি কিউকচি লেক্স পাজি নং বেতে জি থানশে তা এপো লোকচি পাজি থে ঠগি গি শিকার কে ইয়েছো ও পাতা মাই চু তা সচ্চাইশ দথে সাইবার ধোখাধড়ি জি খা না বাঁচাই লিখচুস লো নং থে ওটিপি লোচি চু নম্বর সুতি কো সচু মাই ইয়েস থে রাই বন্ঠে নিয়েস পিন নং পাসওয়ার্ড কিউই নং পাতা মাই কই তিবুননি পাতা মাই লিঙ্ক জোরো আল থালনি খাতি লিঙ্ক রাই কেনং দূরে এপো লি জি জাঞ্চ লিনি এপো নং বিশ্বাস তেই চু অ্যাপ জি ইস্তেমাল লিনি রাই ফোন চা না আপডেট বুনি রেলওয়ে স্টেশন হোটেল রো খুল্লা ওয়াইফাই গি নেট রোকচি গুনশি লেন